হাতে যায় হায় খালি হাতে যায় রে একা দিন মতিয়ায় খালি হাতে যায় হায় খালি হাতে যায় রে একা দিন।